মুথুনে কেনাং ঠংগির খাজি গিনম সিংমদে সিরনা জুগদু জংমেনজি খাং খে লদশুগিন সানিনি ফেন্দ জেবে ছেচুপকে রেসমিংমার রেটং দাগার থাগার চুংছু মেলং ছেজিন দুজি জরওয়ানি থুদানামজে লুথিপ নাদুথাং ছিটুথাং ছেমোথাং নোবশান্থাং জাংশারখুই থু কলংকর শালুথাং লুনুক জুই থু দুলং দাংশি খুশা স্মলিনজে নমশিংমদ শুছার

0: মুথু নে জেনাং ঠং গিরা খাজি গি নম সিং মদে সিরনা জুগদু জোমেন জি খং খে লদু শি উইন সানি নে ফেন্দ জেবে ছে চুপ জে রেসা মিং মার রে টং দাগার থাগার চুং ছে মেলং ছে জিন দু জি জরো নে থুদা নাম জে লুথি নাডু থাং ছিটু থাং ছেমো থাং নোবশান থাং জাং শেরো খুই থু কলং কর শালু থাং লুনু জু থু দু লং দাং শি খুই শা স্মল লিন জে নম শি মো দে শু ছা র
1: আন লি ফাং দি গে জু দাম বে মে সং মা চা গা লে জো গো ইয়া সি মি দু বা ইয়ে কোনসু সা তে চে বে চা জু ইয়া দি চাই পি ইয়া নিউ জু গি লা চাই ইয়া জু দু বা
2: গি জি সিং শু কিও শা দু দে না ই দো গা শু দু বা
1: তা পো রান চা গা জিয়া চা দু বা
2: 扎水是金呢韩立方的扎水的干么卡些的过马的扎干丢干的出街干么卡些的瀑布大顶的出水也不是干的这里下来拿不清马的我一个出水的也不是多了老爷出水下马的撇去当街罗门古主播的得得不也不是多韩立方给扎水也别去当了你们是不是亲爱的扎水的哥哥扎水给别他扎水呀韩立方
3: 他是温州传媒强国长韩立方从康公司康冷苏米州三百沃克韩立方从康林国小兰克给科布洛克车卡车堂人家堂青托车堂为小国韩立方从康不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不不
1: 我让小瑞给对昆队代表一百马车，就得应是几多？韩国的人也不是多啊，基本吧，只打麻将，养鬼子，孤独给这几个困难两百有事的。况且不买着，况且不买的，韩国吃了，我们一个国主国给了下，第一干了，我们一个给不赢了，韩国听着，吃你一次来呀多啊，包上个吃鸡，麻鸡，大大麻的呗。
3: 罗杰帕追他们吃起盐肉菜，矿菜果儿我们中二不谈，果子儿果硬白，炸出一次汤，炸出炸弄绿出一次恰脏鱼白，通江鸡皮就硬。
4: 阿西，炸的呢？也是锥子硬，俺这恰恰下。
3: 炸干不恰的，小子快要得苏干红的，快巴不得咱们马大上去了。现在罗杰帕追炸出来的白就稀的。
4: 罗杰帕追炸主意的，我那也不晓得，我忙死了的。炸脏的是的，你也过去等，养死死了吃死。
3: 等我做的炸碎炸弄的，你那楼里也开始下岗不拉手背，出去预备那面子单的忙不要了吧？现在这出去收购的可是吃多的。
4: 罗杰帕追炸主意的，炸酸也我那也不懂。
3: 这下
4: 炸酱的，小子可不摘，见钱不多。
3: 等到炸干部的出去买点做难点的煎饼多。现在炸主意的炸酸也过呢。
4: 罗杰帕追，别去那着。
0: 平日辰光，甘吉拉果儿家当出租车过瘾，团结三百四强矿产甘吉拉果儿顿住顿过来摘玫瑰。今年一月七，矿产果儿我们中二股塘，果树过瘾白，通江集培育，通江翠雀那年，年端南北在一年段月七，团结七落七巧。